0: क्लास तुम क्वा भी
1: आओ के नरो ये जका चान हूँ मेंच के जान फित किसना ना पेचका अमनरे उजान हनु पुन वो कमालगास नुने चुना नरे उ फाचुम तो पुन वो कमालगास तदिजो फप्यासं बाओ के नरे उ आरे मानना तंबेरना ड्राइक्चा अम वो कमालगास इसाइले इपिनरे उ Eta eta mbahoaka ny mentina namola volana ny politika mpanjakana izay ho tanterahinareo ary ny feom-bahoaka dia feon'Andriamanitra. Aoka tsy hivadim-pitokisana ianareo ka hamerina ny fomba fanao teo aloha, handroba ny harem-pirenena, hanao herisetra, hanao kolikoly. Tsy namanareo amin'izany izahay no sady tsy afaka hiaro anareo ihany koa ary tsy maintsy handray fepetra hentitra tsy misy famindrapo. Ny tako fanovana tantera ny vahoaka malagasy, aoka ny tenanareo mihitsy no taratry ny fanovana sy ny fanavaozana ary ataovy misongadina amin'ny fitondratenanareo sy ny asanareo izany. Takiana manokana aminareo arak'izany ny fampitana tsy miato sy ara-potoana ny fivoaran'ny asa ataonareo sy ny vokatra mivaingana azo avy amin'izany asa izany. Ireo fepetra voalaza ireo de takiana ary manan-kery ihany koa antsika rehetra mpiasa mpanjakana. Meteza ianareo ho fitaovana mahomby sy marina antoky ny fanovana ka hanompo ny mpiarabelona.
0: Saotra tompoko lahy, saotra tompoko vavy.